104.4 MHz FM রেনবো, তুমি একে তাত কারিয়া বল রেনবো সাঞ্জ। মগর একপেন পশ্চিম বঙ্গালাতলি সুন্দরবন খারফুটি ভারতাতলিচ ন্হয় তর সংসারাতলি সগ্যাঁত বড় খারফুটি। গঙ্গা, ব্রহ্মপুত্রা, মেঘনা ন্হয় আনি বঙ্গালচ্যা খাড়িচ্যা লাগি আশিল্লি হি খারফুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হাঙা ওট্ট 102 বেটাঁ আসাত, যাতুঁত 54 বেটাঁচের মানব বস্তি রাওতা।